করছি বাড়ি গুড় থাকবার একশোটা আগে কাক ছেলে গেল একশোটা পেক তকছি উল্লেখ আমি চাকুয়া খাওয়া বলে উৎসাহ গেল আশা হাতে গেল আকুলি আঁকলো আগে কাক ছেলে গেল একশো পেকছি রাখে যাওয়া লোক বাদ ইগলি বিগলি ডালু রাখছি বা রাখ মাথা দু টাকা কোনো দাও লুগা আয়োগ তখন লুগা শুলি বাকাই তাক রাখ বিগলি উদিন বাকাই তাম বাকে কৌগি তখন লুগা চাইছু বাজি হুড়া ওই বা এক লাখ জায়গা আটকটাও জক আটকটাও জো বই আঁকলো যে খাওয়া বাসাও জো বই আর এক জাক জায়গা বা চেক বলে এখানে একটাও যাক ওখানে পুগা থাকো উড়িপ খারাপ মালিক আশা হাতে গেল টাইম দিল উড়িপ কাগে জায়গা আখিলা উঠলো ইরিক পাবলো আশা হাতাক নাইপ কামলো ঠিক লুট কাগে মালিক ইম্বা কামিক সাউ ঠিক আমি আসলো ওখানে এক পুগা ইগলু বলি বলে মা অনেক কগাল আঁকবো তাবা ও কব গাক ঠিক কো আঁকছি গো কালু কে আঁক ইকাই অক্টাও ঠিক করো কে যা আমরা ওই ব্যাগ লাগো বাক সাউ টাউন ডাকা মাখাই টাউন বাঁচাও জো বই আর গো বাক নাকা মাখাই ও আক নাক মোট হুলিয়া গিয়ে কেন আঁকছো ইরানি মিক্সা গুলি সবাই কেমন সাকতে রাখছো গা খাওয়া বাঁচাও জো বই আর লক্ষ গা থাকু বাগাল ঠিক লিগে যেও রাখছো গো টুক টুক টাকে বাকি গিট টুকালে উঠি আও এক করলি টুক টুক টাকে একটু কোনো গেলে রাখতে গা টুক টুক টাকে একটু এক কাল রাখছো বাগালে বা আকে এলেও রাখছি লিগো থাকবো ওরা ঠিক বই ওরা লিখবে তাও একবার ঠিক কুয়া ঠিক বই ওরা না কাকছো ঠিক ওরা এক মিক্সি ও থাকবো হেক করে রাখা বাকাই থাকবো তাও কে আর জুটি গিলা রাখছো ওকে আও রাখলে কাল রাখবার থাকো ঠিক আকালো দিয়ে পাচ্ছি পাচ্ছি বাইকছি ও কে রাখছি বাকি বুঝে গা আক একবার আগে আগে খুগা রাখছি হুদা আকা এই তো কাউলে আক নি গেছিল আকে বা পিলে রাখা গিয়া না গলা আসছে বক বঙা আত তো আমি আকা কাকা নাং মে রাখা কাবা আটা আটা বা নুকালা গানি পানি লাউ গানি গিলো দিয়ে তাকে বা দুলি আকা লাউ কাক তো হিব রাখবে বাকা উজি টাকা থাকবে গিয়ে লাউ টাকা টাইম না আকা লাউ মার পানি লাউ গা ও কাপ টাইপ শুবা আবার কয় এক থেকে ওয়ালা উঠতো না জানি এই টাইম আকামনি উনিপ কামা সামান ইগলোকালে ওখানে গানে এসেছিলটা খায়াও না কাকটাও রাখছিল আকা খায়াও না কাকটাও গামে তাকুয়া কক সরিক নালু গলা আসলি ইমান না তাছে গামি আঁকমে তাছে গামি আঁকমে নালু গলা আঁক রাখছো ঠিক বিগ আয়ু গিটো গা বিগ না নালুক নাক খুবই আসুক পাক্কা বিগক নালুক সই থাকবগক আক্কা গাছাইম না তাছে কাপতা খিচিয়ানি তুয়া কালো আসে আয়ু গিটো আসি নাকলি গো থাকবগো ফুলা আইন নাকছি ফুলা বে আগা আন লাগ ফুলা বে আগা আন লাগবার দুই দশাগে তাহলে শুকাল রাখছি নারী রাখছি তামান দেখো তার শেখা করুক ঠেক দেখছি রাখছি ঠাকুর সাহু রাখাও দিয়ে বাইক আড্ডা গিলা খেলা রাখছে বলক সাহেব আখ্যা ইজৌ ইজৌ রুক দিয়ে কাউকে গিলা রাখছে বলক দু টাকা উঠিল লুকা শুলি ইজৌ রুক নিয়ে একমাত আউ লাগাড়ি ইলাগাড়ি থাবাড়ি চোখ চুক চাকে অক্সিজেন দেয় শরীর একবার আঠা আঠাবা আঠাও সাহেব যুক্ত করলো গাবা সাহেব উরুপ কাকে রাখবা উগাছি গা উরুপ কাহি আর লাগি দেখে বোগা তাই খাকবা দেখে অকুই গা সাহেব না আসে আগে অক্সি আর লাগি দেখে বলু খাকবা দেখে অকুই গা থাম না ওকাও সাকে কান্না যায় দেখে বাকা তাকবো ওরা খাকবা দেখে ওগামা খাকবার একটা সার অক্সিজেন থাকে বলু এবার কক পাতলে আর একটি লোক খাকবার রেখে বগু আঠা হাতে গেল তাপ কুয়া খাকবার রেখাম লোক তাক বুগা খাব খাবার তাক বুগা কাপটা শিক্ষা কেউ দিয়ে ও বা ছাপাক শিক্ষক খাপত কো আঠা হাতে গিয়ে গা দিই ঠাকুর আগে অক্সুকা সুখ বগা দিয়ে এসব গেলে অক্সি বগা কি আঠা হাতে গেল শিক্ষা আঁকলো খুব একটু আলো।